নেতনেত হয়ে খোয়ার সুচে এ না আখিয়ে বহন যে পিণ্ডা তো সুচে সে নানকা জিন মন বসিয়া সোয়ে।